0: বিজনেস গোর্খা রেডিও।
1: কুনে ভোজকো নিমতলাই ব্যবস্থা গর্নুভয়ো কেহী ছাইন, কুনে বিবাহ বর্তমানকো নিমতলাই বিরসেনু ভয়ো, অলি অলি অপ্ঠ্যারো লাগি হোলা তর পনি ঠিকই ছ। অনি সার্ভিকাল স্ক্রিনিংকো নিমতলাই চাই কেয়ু নিমতলাই ব্যবস্থা গর্নে ওয়া বিরসেনে খতরা মোল্ন সক্নুহুন্ছ তপাই। দি এনএচএস সার্ভিকাল স্ক্রিনিং প্রোগ্রাম সন 1988 শুরু ভয়েকো থিও র এসলে বর্ষেনি 5000 ভন্দা ধেরেকো জান জোগাউনে গরেকো ছ। তর এসলে তব মাত্র জান জোগাউন সক্ছ জব মহিলাহরুলে আফনো স্ক্রিনিং গরাউছন। তপাইলে পনি আফনো সার্ভিকাল স্ক্রিনিংকো নিমতলাই ব্যবস্থা নগর্নু হোলা। যদি তপাইলে আফনো পছিলো স্ক্রিনিং ছুটাউনু ভয়েকো ছ ভনে আজই এসকা লাগি অ্যাপয়েন্টমেন্ট মিলাই হালনোস। এস সম্বন্ধিত বিস্তৃত জানকারীকো লাগি আফনো জিপি প্র্যাকটিস মা সম্পর্ক গরিহালনোস ওয়া nhs.uk মা গয়ের সার্ভিকাল স্ক্রিনিংকো খোঁজি পনি গর্নু।
2: BFBS গোর্খা রেডিও হো।